শ্রোতা বন্ধু, প্রচার করুছো পরবর্তী গীতটি শিল্পী বিজয় কুমার মিশ্রঙ্ক কণ্ঠে, বেণুধরঙ্ক গীত রচনায়।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল বন্দনা কার্যক্রমের কেতোটি ভক্তি গীত এবে আসন্ত শুনিবা চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন উপস্থাপনা সচ্চিদানন্দ মল্লিক।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কলু শিল্পী অনুসয়া নাথঙ্ক কণ্ঠরে কীতটি ভক্তি গীত গীত গীতাঞ্জলি কার্যক্রমরে বর্তমান প্রচার করুছু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ।

0: आकाशवाणी ही आपणको बाणी सूचना ओ मनोरंजनर परसमणी।
1: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু সময় সকাল নটা হওয়া যাচ্ছি প্রচার করছু কেতোটি হিন্দি কথাচিত্রর গীত কার্যক্রমের প্রারম্ভে প্রচার করছু কয়ামত সে কয়ামত তক কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছন্তি অলকা ইয়াগ্নিক ও উদিত নারায়ণ গীত রচনা মজরু সুলতানপুরী সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন্দ।

শ্রোতাবন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছ জোশ কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন অলকা ইয়াগ্নিক ও উদিত নারায়ণ। গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক।

0: கட்டினா சுயம் நிதி கட்டுப்பாடு. பாரதிய சேனா.
1: শ্রোতাবন্ধু শুনুছন্তি কেতুটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর পরবর্তী গীতটি প্রচার করছু বধাই হো কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন গুরু রন্ধাওয়া ও নেহা কক্কর গীতরচনা মেলোড সঙ্গীত নির্দেশনা তনিষ্ক বাগী

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার করল কেতুটি হিন্দি কথাচিত্রার গীত। সময় বর্তমান সকাল 9টা বাজে 30 মিনিট হওয়া যাচ্ছে। প্রচার করুছু কেতুটি ওড়িয়া কথাচিত্রার গীত। কার্যক্রমের প্রারম্ভে শুনন্তু ফুল চন্দন কথাচিত্রর কণ্ঠশিল্পী অক্ষয় মহান্তি, গীত রচনা দিলীপ, সঙ্গীত নির্দেশনা সরোজ পটনায়ক।

0: শ্রোতা বন্ধু, জীবনর মূল্যকে বুঝিবা যদি সহজ হয়ে থাকে তাহলে তো আমি সমস্তে একরকম আনন্দময় জীবন জিঁ চালি থাকে। সাংসারিক যন্ত্রণা আমমানঙ্কর পাখ মাড়ন্ত নাহি। কথারে কহিবা ও কামরে তাহা প্রতিপাদিত করিবা বড় কষ্টসাধ্য হয়ে থাকে। এই যেমিতি সদা সর্বদা সত্যপথরে ধর্মপথরে চালিবা, অসৎপথ অধর্মপথর নিবৃত্ত রহিবা, এ কথাটি যদিও আম সমস্তঙ্ক পাই করিবা উচিত, তথাপি সাম্প্রতিক পরিস্থিতিরে এসব করিবা অর্থ সম্পূর্ণ ভাবরে একলা হয়ে যাবা। আজিকালি আমি সমস্তে এমিতি এক সময় দেই গতি করুছি যে সত্য ধর্ম ন্যায়র কথা ভাবিলা বেলকু আমকু ঘোর চিন্তাগ্রাস করিবা স্বাভাবিক। সম্প্রতি আম সমাজ আম পরিবার মানঙ্কর এমিতি ঘটনাগুড়িক ঘটি চালিছে যে যাহা আম মানবীয় মূল্যবোধকু সম্পূর্ণ ধ্বংসাভিমুখ করে চালিছে, এহা সহজরে অনুমেয়। তাহলে শ্রোতাবন্ধু, এভাবে পরিস্থিতিরে আমি কোন কহিবা এহা আম সমস্তঙ্ক মনরে এক বিরাট প্রশ্নবাচী সৃষ্টি করুছে। এহার সমাধান আমকু করিবাকু হি পড়িব। স্বধায় বলরে নিজে প্রথমে নিজকু সুসাধারণকু পড়িব, নিজকু সুধারিবাকু পড়িব। তারপরে আমার সাধন মতে পরিবারকু ও পরে পরে সারা সমাজকু শৃঙ্খলিত করিবাকু পড়িব। আজি আম মানব জাতি পাই যেউমানে আদর্শ হয়ে মরিবি আমমানঙ্ক পাখরে অমর হয়ে রয়েছন্তি সেমানঙ্কর আদর্শকু পাথেয় করে জীবন জিঁবাকু পড়িব। আমার উত্তরদায়দমানঙ্কু আম সংস্কৃতি পরম্পরার রক্ষা পাই সজাগ করিবাকু পড়িব, নচেত এ দুর্লভ মনুষ্য জন্মর মূল্য হি কিছু রহিব নাহিঁ। কিয়ে জানে মৃত্যু পরে আমি পুনি থরে এ মনুষ্য জন্ম পাইবা কি নাহিঁ।
1: श्याम, तुझे पता है तुम्हारे बाबूजी को कभी प्यार का पैगाम भेजना ही नहीं आया।
2: क्या कहती हो श्यामू की माँ?
1: और क्या, आपको जब भी प्यार जताना होता था हिंदुस्तान का झंडा भेज देते थे।
2: माँ जानती हो बाबूजी ने सबसे ज्यादा प्यार किससे किया है? इस मुल्क से, इस देश से।

0: আচ্ছা
1: কোন বুঝিলু
0: সত্য যুগরে মহাপ্রভু বামন অবতার হয়ে বলিদ্বার কু গলে তিন পাদ জমি মাগিলে বলিকি পাতাল কু পঠাই দেলে
1: পঠাইলে জানিছু না
0: আচ্ছা
1: বলি তো পরম ভক্ত তেমনি মহাপ্রভু বলিকি পাতাল পুরে স্থান দেলে নিজে দ্বারপাল হয়ে ছিড়া হলে
0: সত্য গলা ত্রেতা যুগ আসিলা।

0: আচ্ছা
1: এপরি গোপাঙ্গন মানে বেশভূষা হয়ে বাহারা সময়
0: হ্যাঁ গ্রাম শেষে দুটি রাধা কুমার
1: তাহলে সঙ্গা তো
0: আচ্ছা
1: আজ কী স্ত্রী মানুষ নাম হচ্ছে বামাঙ্গী
0: মোর বামনেত্র স্মরুছি বা ডেউছি মতো আজ নিশ্চয় লাভ হব
1: হ্যাঁ
0: আচ্ছা
1: কেবল

এতবেলে যায় কার্যক্রম শুণুলে প্রথমে রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্র পরে পরে আকাশবাণী দিল্লির আকাশবাণী ভবানীপাটনা প্রচার করছু কেতুড়ি হিন্দি ভক্তিগীত প্রথম ভক্তিগীতটি পুরাতন রচনার কণ্ঠদান করেছেন ডিভি পলুস্কর।

উপরে আধারিত কার্যক্রম সঙ্গীত লহরী। কবি সম্রাট উপেন্দ্রভঞ্জকিত মহাকাব্য বৈদেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন প্রচার করব 8:45 নটায়, কেতুটি হিন্দি কথাচিত্র গীত এবং 9:30 শুনবে কেতুটি ওড়িয়া কথাচিত্র গীত। পূর্বাহ্ন 10:10 প্রচার করব বিশেষ কার্যক্রম খোলা ঝরকা। এলা আগামীকাল প্রথম অধিবেশনের আমকেন্দ্রর প্রচার হওয়া কার্যক্রমের রূপরেখ। চলিত অধিবেশনক এইটি রকুছু। কার্যক্রম নিয়ে পুনে উপস্থিত হব আগামীকাল প্রাতঃ 5:55 সেতবে যায় বিদায় দিও। শুভরাত্রি, জয় হিন্দ।